moederliefde. Moederliefde. Wie alles begrijpt voordat het gezegd is. Moederliefde. Wie alles begrijpt voordat het gezegd is. Alleen de moeder herkent. Alleen de moeder herkent elke hartslag. Ze kan de pijn lezen die schuilgaat achter de glimlach op je gezicht. De liefde van een moeder kan zelf de stilte horen. Jisne maaki kader nahi ki. Jisne maaki kader nahi ki. Usne khud apni kismat thukra di. Kyunki jannat maa ke kadmon mein hi basta hai. मांगने पर जहां पूरी हर मन्नत होती है, मांगने पर जहां पूरी हर मन्नत होती है, मां के पैरों में ही तो वो जन्नत होती है।

0: Adverteer nu bij Vahon Hindoestani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
1: Advocatenkantoor Anand Ram Sud Wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het Vahon Hindoestani Radio Nieuws. Goedemiddag, ik ben Edward Niesing. Een Nederlandse toerist is naar Panama gereisd terwijl hij de mazelen had, schrijven Panamese media, meldt NOS Nieuws. De toerist zou via Costa Rica het land zijn ingekomen. De man vertoonde symptomen die overeenkwamen met mazelen, zoals koorts, huiduitslag en hoesten. Hij werd na aankomst in Panama opgenomen in een privékliniek. Daar bleek dat hij inderdaad besmet was. Hij staat nog onder medisch toezicht. Bij een woningbrand in Geldrop is vanochtend de 37-jarige bewoner om het leven gekomen. Omwonenden belden de brandweer toen ze een rookmelder hoorden afgaan. Toen de hulpdiensten ter plaatse kwamen, troffen zij de overleden bewoner. Reanimatie mocht niet baten. De politie doet nog onderzoek naar de oorzaak van de brand. In de Stille Oceaan heeft het Amerikaanse leger opnieuw een boot gebombardeerd omdat die drugs zou vervoeren. Daarbij zijn mogelijk 2 mensen gedood. Amerika zegt dat het ging om een drugsboot en dat de slachtoffers toeristen waren. Volgens de strijdkrachten voer de boot op een bekende smokkelroute en werd die gebruikt door een als terroristisch aangemerkte organisatie. Critici stellen dat de aanvallen in strijd zijn met het internationaal recht. En het House Festival Music On in het Amsterdamse Sportpark Middenmeer dit weekend gaat op het allerlaatste moment niet door, meldt de Telegraaf. De gemeente heeft de vergunning ingetrokken vanwege zorgen over de veiligheid van de bezoekers. Pas laat in de afgelopen nacht kreeg de organisatie de eerste signalen dat de gemeente mogelijk de stekker uit het evenement wilde trekken. Er zouden zorgen zijn over de veiligheid van de tent. 20.000 mensen zouden vandaag en morgen het festival bezoeken. En dan nog het weer. Vanmiddag blijft het droog en wisselend bewolkt. In een grote delen van het land is er veel ruimte voor de zon. Bij een zwakke of matige wind uit het noordoosten wordt het tussen 16 graden op de Wadden tot 19 tot 22 graden in het zuidoosten. En tot zover het nieuws op Vahon Hindoestani Radio.
5: U luistert naar Hindoestani Radio.
6: Radio Vahon.
7: Digitaal radio. Internet vahonfm.nl.
8: Ahankar saatwe aasmaan per pahuncha hota hai. Tab ja karke. Kisi ki maa ko gaali dene ki himmat aati hai bhai. Aaj mujhe dukh ke saath kehna pad raha hai.
9: Ajeeb dastoor hai. Jo saamne sach bolta hai, wo badtameez. Aur jo kaan bharta hai, wo aziz.
10: वो रात, वो बात, वो मुलाकात, वो हंसी, वो खुशी, वो वादे, वो यादें, वो बीता हुआ कल, वो गुजरा हुआ पल, वो तेरा साथ, वो मेरे हाथों में तेरा हाथ, वो सब एक कहानी थी ना, था वो सब एक कहानी थी जो अधूरे रह गई तू मिलकर भी न मिल सका और मैं भूल कर भी न भूल सका वो तेरी एक निशानी रह गई
11: भरोसा हमेशा जीता जाता है आप इसे मांग नहीं सकते क्योंकि ये वो दौलत है जिसे खरीदा नहीं बल्कि कमाया जाता है
10: साथियों 2 मिनटों ऊपर 1 zaterdag vandaag 9 mei 2026 दोपहर के प्रोग्राम साथ हो आप खुशी की बात है जहां भी आप हो खुशहाल रहो और अभी ये प्रवचन जो आप श्रवण किए ये देवी जी की पनीता चंद्रा साहिबदीन राम खिलावन जी के जरिए से कैसा लगा आपको बतला सकते हो अगर आप चाहे तो। फिर भी अखबार सेफ में फरदास्त। अब इन दिनों आने वाले दिनों में है जन्मदिन है ना, तो अभी से बधाइयां देते हैं उनको। परमपिता परमेश्वर भगवान से यही प्रार्थना करें कि लंबी आयु के लिए तंदुरुस्ती बनी रहे देवी जी, हाँ जो है परमपिता जी की ना। और हमारी धर्म जो सिखाता है वसुदेव कुटुंबकम। साथियों सारी दुनिया में संसार में जितना लोग है सब परिवार है हमारी, वही हमारी धर्म ये सनातन धर्म जो है। और अभी देवी जी जो आपको सुनाए बतलाए वैदिक धर्म पालन करती है, शुभ संदेश दिए, समाज सेवा कर रही है, धर्म के प्रचार कर रही है जहां तक हो सके, यही हमारी कर्तव्य है हमारी साथियों।

0: beste Bollywood hits van toen en nu. Bij Vahon Hindustani Radio.
1: Advocatenkantoor Anand Ram Sood wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edward Niesing.
5: Activisten van de klimaatbeweging Geef Tegengas hebben het spoor bij de haven van Rotterdam platgelegd. Ze hebben zich vastgeketend aan de rails. Het goederenvervoer ligt helemaal plat. De gemaskerde deelnemers willen actie van het vervuilende havenbedrijf. Dit is de lancering van het grootste directe actieoffensief in de haven tot nu toe, meldt Geef Tegengas in een persbericht. Als de passagiers van het cruiseschip Hondius morgen bij Tenerife van boord zijn gegaan, vaart het door naar Nederland. Hier zal het worden gedesinfecteerd. De overleden vrouw en een deel van de bemanning blijven aan boord. Andere dan Spaanse opvarenden worden pas van boord gehaald als hun thuisland een repatriërend vlucht heeft geregeld. Tot nu toe zijn deze vluchten door Frankrijk, Duitsland, Ierland, België en Nederland bevestigd. Er komt geen referendum over het grotendeels autovrijmaken van de stad Berlijn. Het plan van juristen, verkeersdeskundigen en groene activisten gaat niet door vanwege gebrek aan steun. Er waren maar 140.000 van de benodigde 175.000 handtekeningen verzameld. Men wilde het autoverkeer in de Duitse hoofdstad beperken in een gebied waar ongeveer 30% van de bijna 4 miljoen Berlijners woont. Alle mensen zouden nog maar 12 dagen per jaar met de auto in dit gebied mogen rijden. En de organisatie van het uitverkochte Music On Festival spant een kort geding aan tegen de gemeente Amsterdam in een laatste poging het festival te redden. Zodoende is er een kleine kans dat het feest aan het eind van de middag of vanavond toch nog doorgaat. Afgelopen nacht besloot de gemeente op het allerlaatste moment de vergunning voor het uitverkochte Music On Festival in te trekken. Er zouden zorgen zijn over de veiligheid van de tent. En dan nog het weer. Vanmiddag blijft het droog en wisselend bewolkt en in grote delen van het land is er veel ruimte voor de zon. Bij een zwakke of matige wind uit het noordoosten wordt het tussen 16 graden op de Wadden tot 19 tot 22 graden in het zuidoosten. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
6: Ahankar saath mein aasman par pahuncha hota hai tab ja karke kisi ki maa ko gaali dene ki himmat aati hai bhai aaj mujhe dukh ke saath kehna pad raha hai.
7: U luistert naar Hindustani Radio, Radio Vahon,
8: digitaal radio, internet vahonfm.nl.
9: एक अच्छा इंसान तब तक ही रोता है जब तक वो सहन करता है जिस दिन वो सहन करना बंद कर देता है उस दिन उसके साथ गलत करने वाले रोते हैं इंसान तब टूट जाता है जब उसे कोई समझने वाला नहीं होता जिंदगी अलग बात है और जिंदा रहना अलग बात है लोग अगर आपको अपना समझते तो साथ देते बहाने नहीं जिसे जाने की जल्दी हो उसे कभी रोका नहीं करते कुछ लोग अकेले होते हैं और अकेले ही काफी होते हैं पैसा हो तो आपकी अयोग्यता भी किसी को नजर नहीं आती और अगर गरीबी हो तो आपकी योग्यता भी किसी को नजर नहीं आती मोहब्बत बोझ नहीं होती लेकिन अच्छे अच्छों को झुका देती है सफर जितना मुश्किल होगा मंजिल उतनी ही खूबसूरत मिलेगी जो आपको खोने से डरता हो समझो वही आपका अपना है एक ही गुजारिश है मेरी ऊपर वाले से कि हम सफर भले देर से मिले मगर सच्चा मिले सस्ते में लूट लेती है उन्हें यह दुनिया अक्सर जिन्हें खुद की कीमत का अंदाजा नहीं होता घर से बाहर निकलो तो दिमाग लेकर जाओ क्योंकि दुनिया एक बाजार है लेकिन घर के अंदर सिर्फ दिल लेकर जाओ क्योंकि वहां एक परिवार है जेब में अगर वजन हो तो बात में वजन आ ही जाता है और लोग आपकी बकवास भी बड़े गौर से सुनते हैं अगर दुख के आने पर आप मुस्कुरा नहीं सकते तो आप अपने आप को सुखी कभी नहीं बना सकते रिश्ता कुछ ऐसा होना चाहिए कि लड़ाई जब दो लोगों में हो तो तीसरे को पता नहीं चलना चाहिए हमें नहीं आता अपने दर्द का दिखावा करना बस अकेले रो
10: जिंदगी जीने के लिए एक तजुर्बा एक सबक आपके लिए जो प्रस्तुत किया गया
11: इंसान को परखना करना सीखो। अगर किसी